तुझे हो गया कुछ सारी दुनिया जला देंगे. दिस टाइम फ्रॉम मिस्टर मुक्का फ्रॉम द फॉर्मेशन एक्सप्रेस इज अन कवर द फिल्म एनिमल en het originele is gezongen door Bee Prak, maar geweldig mooi gecoverd door Mr. Mukka. Ujala Radio, hey, Sunwalo, waar je ook bent, wat je ook aan het doen bent, geniet lekker van je dag vandaag en geniet van de heerlijkste hits en de beste Ghana.

उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर एक कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग तू जाने तो ढिंढोरा बजा दीजिए Zin in een heerlijke tillo, heerheri, bonen of zelfgemaakt cassavebrood? Kies dan voor Mr. Cool. Authentieke dipfris cassave van vertrouwde kwaliteit, lekker veelzijdig en gemakkelijk te bereiden. De blok cassave van 400 gram is ideaal voor tillo en heerheri. Geraspte cassave van 1 kilogram is perfect voor bonen en cassavebrood. Haal Mr. Cool cassave bij uw toko of supermarkt. Geïmporteerd en gedistribueerd door Safe BV Rotterdam. Mr. Cool cassave, de basis voor de lekkerste tillo, herheri, bojo en...

इलके वे बिग गाना ओ ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम अतिश सिसेम फनी वन मीन द डॉन कमाल खान A Feel Good Ghana uit het jaar 1998, film Kanam Raha, Piyar Kiya To Darna. Je weet wat dat betekent, toch? Ja toch, if you love someone, als je verliefd bent op iemand, wees dan niet bang. Afkomstig uit deze Hindi romantic comedy film Piyar Kiya To Darna Kiya. Met in de hoofdrol de real life brothers Salman Khan en Arbaaz Khan samen met Kajal en Dharmendra. Ujala Radio hai ye suno wala duniya ka mashhoor Hindustani hit radio. Has to be Ujala Radio toh.

0: ना छोर कलैया आया मोरे सैया साइको,
1: आया मोरा सैया साइको।
0: क्या गाना, हिलक गाना तो। ऑन द वन एंड ओनली उजाला रेडियो, आई लव माय उजाला। आप सुन रहे हैं उजाला रेडियो, अमी जयराम के साथ। जहां भी हो आप वाचो का तुम बेंत, geniet lekker van jouw dag en geniet lekker van de heerlijke Ghana. Ik hoop dat het jou lekker enthousiast maakt. Ik hoop dat het je lekker vrolijk maakt. Want ik ben in ieder geval wel lekker aan het genieten. Op dit moment een heerlijke Wayback Song. Filmkanaam he Wollam he Organa. Ghana kanaam he Kya Mujhe.

रहोगी, कह दो कि तुम मुझसे दोस्ती करोगी। दिस टाइम फॉर आशा भोसले, आउ गायकनी कैन उदित नारायण, एड फिल्म मुझसे दोस्ती करोगी। Ja, deze film is geïnspireerd uit de Amerikaanse comedy The Truth About Cats and Dogs. En deze Amerikaanse film was uitgebracht in 1996. En later in Bollywood nagemaakt in de film Moetse Dosti Karoki. Het jaar 2002 was dat, met in de hoofdrol Rani Mukherjee, Kareena Kapoor en Hrithik Roshan.

ओ हमदम सोनी ओरे, ओ जानिया सोनी ओरे, हेलिके फील गुड गाना इज इट है द स्टेम फ्रॉम केके प्रवीण मानी शान एंड कुणाल गांजेवाला एन एब्सोल्यूट टॉप टीम. Ja toch, filmpje naam Sadia, gebracht in het jaar, dan moet ik even spieken, het jaar 2002 kwam deze film uit met in de hoofdrol Rani Mukherjee, Vivek Oberoi in de hoofdrol en ook Shah Rukh Khan en Taboo waren er in een special appearance.

तारों के आंचल में छुप जाए हम पल दो पल। उदित नारायण है महालक्ष्मी आयर फलक तक चल साथ मेरे। अफकोमस्तिग आई द फिल्म तशन, gebracht in het jaar 2008 met in de hoofdrol Anil Kapoor, Saif Ali Khan, Akshay Kumar en Kareena Kapoor. Heerlijke feel good Ghana, gevarieerde Ghana, de Hamaka Ghana, je hoort het allemaal hier zo bij Ujala Radio. Ujala Radio, keeping you on the move with your best friend Amit Jairam.

या इस लव स्टोरी एक प्रेम कहानी में एक लड़का होता है, कभी दोनों हंसाती है कभी दोनों रोती है. Prachtig mooi de stem van Sudhir Sudet samen met Nilem Matadin in deze ja in deze heerlijke cover Ghana was dat. We hebben hier de stem van Arijit Singh uit de film Commando deel 3. Organa ka naam hai Akhiya Milawanga. Baby Salgi, groep Surat Ghana. Our beautiful Awas on the vocals. De stem van Arijit Singh.

0: कौन हो भाई? बीवी बच्चे बहन और भाई सब है मतलब के शहजाई, जेब गरम तो यार हजार, कड़की हो तो कौन हो भाई? एक दिन इनको माल न दो फिर देखो फंटम की दुनिया 420, दुनिया पक्की 420, दुनिया पक्की 420, मार मार के चप्पल मेरी कर दी चप्पल मची, दुनिया 420, दुनिया पक्की 420।
1: यू आर Ujala Radio Headlines. Langs delen van de Catalaanse kust geldt sinds 8 uur gisteravond code rood voor uitzonderlijk noodweer. In Amsterdam is zaterdagavond rond 10 uur een persoon gewond geraakt bij een steekincident op de Kloveniersburgwal. Gisteren zijn tijdens de 31ste Euro Birdwatch 500.000 overvliegende trekvogels geteld in Nederland. Een 32-jarige man is aangehouden in verband met een dodelijke schietpartij bij Bar São Paulo aan de Amstelveenseweg in Amsterdam. En tot zover de headlines op Ujala Radio.